ইহাদে শুনুন সিনেমা, কথা দেই দেলি মা কু দ্বৈতকণ্ঠতি গাইছন সোহম ও শৈলভম, গীতকে লিখিছন স্বামী অরূপানন্দ, আও সঙ্গীতটি সজেছন কৃষ্ণচন্দ্র।

এতকর শুনুন তপু মিশ্রঙ্কর গাইতেবার এই গীতকে পঞ্চানন নায়ক রচনানু সঙ্গীত দিয়েছেন বিদ্যুৎ রায় সিনেমা খাস তুমরি পাইঁ।

ডিআরডিও স্বদেশী লং রেঞ্জ ল্যাণ্ড আটাক ক্রুইজ মিজাইলর মধ্য সফল পরীক্ষণ করেছে। এখন ডিআরডিওর ল্যাবরেটরিজ এবং ইন্ডিয়ান ইন্ডস্ট্রিজ পার্টনার্স মিলিত ভাবে তৈরি করেছেন। অর্থাৎ আজ সমুদ্র ঠার আরম্ভ করে আকাশ পর্যন্ত আম ভারত অধিক সুরক্ষিত এবং আত্মনির্ভর হওয়ার যাচ্ছে। বন্ধুগণ, জুন্রে আউ গোটিয়ে আয়োজন হয়েছিল যে সমগ্র বিশ্ব ভারতর প্রচেষ্টা সহ যোড়ি হলে এবং এই কার্যক্রম লা আন্তর্জাতিক যোগ দিবস। এথর বিশ্বর 2500 অধিক স্থানরে যোগর বিবিধ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। আমাদেশে কোটি কোটি লোকে বিভিন্ন স্থানরে যোগ কার্যক্রমে অংশগ্রহণ কলে। এই মাসরে অহমদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চম্পিয়নশিপ মধ্যে বড় আলোচনার বিষয় রহিলা। এথিরে ভারত মোট 114 পদক জিতিছে, যে রয়েছে 102টি স্বর্ণ পদক। ভারত এই চম্পিয়নশিপর পদক তালিকার প্রথম স্থান অধিকার কলা। মু সমস্ত বিজয়ী খেলাড়ি মানুষ বহুত বহুত অভিনন্দন জনাচ্ছি। বন্ধুগণ, যেকোন রাষ্ট্রর আত্মা হচ্ছেন সেঠাকার জনসাধারণ। যেতবে সেই দেশের লোকে কোণী সংকল্প গ্রহণ করতে সেতবে কোণী শক্তি সে লক্ষ্যচ্যুত করে না। রাষ্ট্র নির্মাণের জনভাগিদারীর এই শক্তি ভারতর বহুত বড় পুঞ্জি এবং এই জনভাগিদারীকে আমি বারম্বার অনুভব করুছু। বন্ধুগণ, পশ্চিম এশিয়ার সৃষ্টি হয়েছে যুদ্ধর স্থিতি দেখি মু দেশবাসীকে কিছু অনুরোধ করেছিলি। মু কইছিলি যে যথাসম্ভব কিছু সময় পাই সোনা ক্রয় করিবারু বিরত রুহন্তু। লোকঙ্কু কইছিলি যে বিদেশে ছুটি কটাইবারু নিবৃত রুহন্তু। মু লোকমানকু কার পুলিংকু মধ্য প্রসাহিত করিবাকু অনুরোধ করেছিলি। মু চাষীমানকু কেমিক্যাল মুক্ত চাষ করিবা পাই, জমিকু সুরক্ষিত রাখিবা পাই এবং প্রাকৃতিক সারর অধিকরু অধিক ব্যবহার পাই অনুরোধ করেছিলি। বন্ধুগণ, মু দেশর প্রত্যেক নাগরিক প্রতি কৃতজ্ঞ, কারণ সেমানে কেবল মো অনুরোধ প্রতি সমর্থন প্রকাশ কলে তাহা নুহে, বরং যথাসম্ভব সেথিরে নিজর সহযোগ করুছন্তি। অনেক পরিবার মতে বার্তামান পঠাই নিজর অনুভূতি বাঁটুছন্তি। অনেক পরিবার স্থির করেছন্তি যে ঘরে বিবাহ কার্য আদিরে এথর সোনা কিনিবে নাহি, আবশ্যক পড়িলে পুরোনা স্বর্ণ অলঙ্কারু হি নূয়া অলঙ্কার তৈরি করে দেবে। অনেক লোকে সামাজিক গণমাধ্যমে মধ্যে লিখিছন্তি যে কিভাবে সেমানে এথর বিদেশ যাত্রাকু এড়াই দেইছন্তি। বন্ধুগণ, কার পুলিংকু নেই মধ্যে লোকে অনেক অনুভূতি বাঁটিছন্তি। যেমানে প্রতিদিন গোটিয়ে রাস্তার হি নিজ নিজ গাড়ি যাওতিলে এবে সেমানে একাঠি মিশি যাওছন্তি। লোকে যথাসম্ভব বস এবং মেট্রো ব্যবহার করুছন্তি। এহা দ্বারা পেট্রোল এবং ডিজেল সঞ্চয় হয়ে পড়ছে। সেইভাবে দেশের বিভিন্ন ভাগরে প্রাকৃতিক সারর চাহিদা বৃদ্ধির মধ্যে খবর মিলুছে। বন্ধুগণ, আমি ভারতীয় মানে এই বৈশ্বিক সংকটর একত্রিত ভাবে মোকাবিলা করিথিবারু মু খুশি অনুভব করুছি। জনভাগিদারীর এই শক্তি আমাকে সুদৃঢ় করিব, আমাকে সফল করিব বলি মোর বিশ্বাস। মোর প্রিয় দেশবাসীগণ, আমাদেশে জন্মদিন, বিবাহ আদি পারিবারিক কার্যক্রম হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক উৎসব মধ্যে হয়ে থাকে। প্রত্যেক পরিবার চাহে যে সেমানে নিজ খুশি অন্য মানক সহ মধ্যে বাঁটন্তু। লোকে অতিথি মানুষ উপহার মধ্যে দেইথান্তি। বন্ধুগণ, মহারাষ্ট্রর নান্দেড়ে গোটিয়ে পরিবার নিজ খুশি বাঁটিবা পাই এভাবে গোটিয়ে কাম করিছন্তি যাহা চর্চার বিষয় পালটি যাইছি। নন্দেড়র বাহাদুরপুরা গাঁরে পেটকর পরিবার বাস করন্তি। এই পরিবার চিন্তা কলে যে যদি খুশি বাঁটিবা তেবে এভাবে কোনসি বস্তু কাহিকি ন দেবা যাহা অসুবিধা সময়ের কোনসি পরিবারর কামরে লাগিব। নিজ ঘরে বিবাহ অবসরে এই পরিবার গাঁর প্রায় 3,500 লোকঙ্ক পাই দুর্ঘটনা বীমা ব্যবস্থা কলে। প্রত্যেক ব্যক্তিকে 1,00,000 টাকার বীমা কভর দিয়া গলা। এই নূতন ধারা পছরে
ରହିଥିବା ଭାବନା

শ্রোতা বন্ধু, ওড়িয়া সঙ্গীত জগতর জনে উজ্জ্বল তারকা হচ্ছন্তি গায়িকা গীতা পটনায়ক। যেতেবেলে ওড়িয়া চলচ্চিত্র সঙ্গীতর গায়িকা মানে থিলে মুখ্যতঃ অণ ওড়িয়া, রেকর্ডিং স্টুডিও সবু থিলা ওড়িশা বাহারে, আউ গীত গাউথিলে রাজ্য বাহারর কণ্ঠশিল্পী মানে। সেতেবেলে অক্ষয় মহান্তিঙ্ক নেতৃত্ব ও আবাহকত্বরে গীতা পটনায়ক ও তৃপ্তি দাসক কণ্ঠস্বর ওড়িশা সিনেজগতকু দেইথিলা সম্পূর্ণ ওড়িয়া পরিচয়। তেবে শ্রোতা বন্ধু, গায়িকা গীতা পটনায়কঙ্ক বিষয়ে আগকু অধিক কথা হবা, বর্তমান কার্যক্রমর প্রথম গীতটি শুণন্তু, কথাচিত্র ডঙ্কিরু। কণ্ঠ দেইছন্তি অরিজিৎ সিং, গীত রচনা সোনন্দ কিরকিরে ও আইপি সিং, সঙ্গীত প্রীতম।

0: শ্রোতাভণী প্রত্যেক রবিবার জনে সফল নারীঙ্কর সফলতার কাহিনী কু আমি সাক্ষাৎকার মাধ্যমে ঘর সংসারর প্রগতি কার্যক্রমে স্থানিত করে থাকু। সেই ক্রমে আজির প্রগতি কার্যক্রমে স্থান পাই প্রখ্যাত নৃত্য নির্দেশিকা লক্ষ্যে কণ্ঠে দাস ভায়া। আজি তাঙ্ক মুহুরু শুনিবা তাঙ্ক সফলতার কাহিনী। তাঙ্ক সহিত কথাবার্তা করিছন্তি সঙ্গীতা সাহু। আসন্তু শুনিবা।
1: নমস্কার শ্রোতা ভৌণী, ঘর সংসারের প্রগতি কার্যক্রমক আপন মানুষ স্বাগত। শ্রোতা ভৌণী, জনে মহিলা একাধারে সে জনে মা, স্ত্রী, কন্যা, ভগ্নী, পুণী, শিক্ষয়িত্রী, যন্ত্রী, নৃত্যশিল্পী, গায়িকা, উদ্যোগী, সেবিকা, এপরি রূপরে সে কেবল পরিবার, সমাজ ও দেশর সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশে অবদান দিয়ে নি, বরং নিজকে মধ্যে সশক্ত করে থাকে। সময় বদলুচি, আহ্বান বদলুচি, মহিলা আত্মনির্ভর হয়ে নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করবার নিরন্তর প্রচেষ্টা করে চালিছে, প্রগতি পথরে অগ্রসর হেউচি। আজির কার্যক্রমে আমসহিত আজি এপরি জনে কলাকার উপস্থিত অছন্তি যে একাধারে জনে নৃত্যশিল্পী, গায়িকা এবং ফ্যাশন ডিজাইনর, যাহাঙ্ক পাদর তাড়ে ঢোল নিশান আও তাসার তাল মিশিগলে মাটি বি নাচি উঠে। সে হেউচন্তি সম্বলপুরী নৃত্যশিল্পী লক্ষ্যে কণ্ঠেই দাস ভায়া। ম্যাডাম নমস্কার।
2: নমস্কার ম্যাডাম,
1: স্বাগত আপনার আমার প্রগতি কার্যক্রমক। ম্যাডাম, আমি তো আপনার পরিচয় দিয়েছু, তথাপি শ্রোতা মানুষ আপনার নিজ বিষয়ে কিছু কুহন্তু।
2: নমস্কার, ঘর সংসারর প্রগতি কার্যক্রমক নিমন্ত্রণ করে আপনার ধন্যবাদ এবং শ্রোতা মানুষ মোর নমস্কার। মু লক্ষ্মী কণ্ঠেই দাস ভায়া। মো ঘর হচ্ছে কুচিন্ডা। মু জনে কোরিওগ্রাফর, তা সাঙ্গক মু জনে গায়িকা এবং ফ্যাশন ডিজাইনর।
1: আপনার ভিতরে এই তিনোটি যাক কলা, মানে নৃত্য, সঙ্গীত ও ফ্যাশন, একা সাঙ্গরে কেমিতি জন্ম নেলা?
2: দেখিবা গলে আমার ফ্যামিলি হচ্ছে গোটে কলাকার ফ্যামিলি।
1: আজ্ঞা,
2: সেমিতি ট্যালেন্ট তো কিছু মো বাপাঙ্ক পাখরে বি থিলা, মো আইমাঙ্ক ভিতরে বি থিলা। পিলা দিনু মু সেটা দেখি দেখি আসছি, মো বাপাঙ্কর অ্যাক্টিং, সিঙ্গিং, সেটা বোধে মোর ইন্সপিরেশন হইথিলা।
1: আজ্ঞা, মানে জন্মরু ঘরে হি আপনকু এপরি পরিবেশ মিলিথিলা,
2: মিলিথিলা,
1: যদ্বারা এই তিনোটি কলা ক্ষেত্রে আপনক মন আকর্ষিত হইতেলা, যাহা আপনকু ভবিষ্যতরে মানে বর্তমান সেই কলা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করি পারিছে। এই তিনোটি মধ্যরু আপনকর প্রথম প্রেম কোন?
2: তিনোটি যাক কুহি মু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, কাহিকি না সেই তিনোটি যেমিতি ডান্স, সং আও ফ্যাশন ডিজাইনিং, সে তিনোটি জিনিস বিনা মু কিছু নহ, মানে সে আর মু মিশিলে হি মানে মু হই পারিবি, মানে আমি গোটে গোটে ধারারে আমি বাঁধি হইছু। মু এই তিনোটি ভিতর কাহাকু বি মানে পছরে ছাড়িবাকু চাহুনি কি ছাড়ি পারিবিনি।
1: আজ্ঞা, সমস্তঙ্কু সমান প্রাধান্যতা দেইছো।
2: হ্যাঁ হ্যাঁ,
1: এঠি আমার শ্রোতা মানে জানিবাকু চাহিবি আপনকর নৃত্য যাত্রা কেবে ও কিমিতি আরম্ভ হইতিলা?
2: মোর নৃত্য যাত্রা আরম্ভ হইতিলা মু যেতেবেলে তিনি বর্ষর থিলি।
1: আজ্ঞা,
2: মু আর মো বাপা আমি গোটে স্টেজে পারফরমেন্স করিছিলু। বাপা সেতেবেলে অ্যাক্টিং করিছিলে, মু সেতেবেলে ডান্স করিছিলি গোটে স্টেজে। তো তারপরে ধীরে ধীরে যেতেবেলে মোর ফ্যামিলি কু ভালো লাগিলা কি আম ঝিও নৃত্য ভালো করুছি, গীত ভালো গাউছি, ফ্যামিলি বি সপোর্ট কলে, তো আজি মু এইঠি আও তাঙ্ক সপোর্ট রুহে।
1: নিশ্চিত ভাবরে পরিবারর সহযোগ হি মহিলা মানুকু প্রগতি করিবা পাই সাহায্য করি থাকে। আপন যেমিতি কহিলে যে আপন 3 বর্ষ বয়সরু নৃত্য করিবা আরম্ভ করিছন্তি
2: ম্যাডাম,
1: সম্বলপুরী লোকনৃত্য প্রতি আপনকর দুর্বলতা কেমিতি আসিলা?
2: আমার সম্বলপুরী বাদ্য যে বি শুনিব,
1: আজ্ঞা,
2: সে তাকু নৃত্য আসু কিংবা ন আসু, সে যেমিতি হেলে নাচিব, তার গোড়টা উঠিব মানে উঠিব, তো সেমিতি মোর সেতেবেলে সম্বলপুরী মিউজিক প্রতি, মিউজিকটা শুনিদেলে কেমিতি যে মো মনরে কোন গোটে হয়ে যায়, মতে লাগে কি এই বিটটা হি মো পাই বেস্ট, আর সেটা আমার মোর ব্লড রে অছে, সেটা
1: হেলা
2: সেই বাদ্য বাজিলে মু আর রহি পারিনি, ମୁଁ ଯେମିତି ହେଲେ ଷ୍ଟେପ୍ କରିବି ବା ଡ୍ୟାନ୍ସ କରିବି ବା ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବି।
1: ଆଜ୍ଞା, ଆପଣ ତ କହିଲେ ଯେ ଖୁବ୍ ଛୋଟ ବୟସରୁ ଆପଣ ନୃତ୍ୟ କରିବା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି, ଆଉ ଘରେ ହିଁ ଆପଣଙ୍କୁ ସେମିତି ପରିବେଶ ମିଳିଛି, ତଥାପି ଆପଣ ତାଲିମ ନେଇଛନ୍ତି ଏହି କ୍ଷେତ୍ରରେ?
2: ହଁ ମ୍ୟାଡ଼ାମ, ତାଲିମ ନେଇଛି। ମୋର ଗୁରୁ ଅଛନ୍ତି ରଞ୍ଜନ କୁମାର ସାହୁ, ସେ ମୋତେ ବହୁତ ଗାଇଡ୍ କରିଛନ୍ତି।
1: ଆଜ୍ଞା,
2: ସମ୍ବଲପୁରୀ ଫୋକ୍ ଡ୍ୟାନ୍ସରେ ତାଙ୍କ ପାଇଁ ହିଁ ମୁଁ ଆଜି ଏତେ ପ୍ରତିଷ୍ଠିତ।
1: କେବେଠୁ ଆପଣ ତାଲିମ ନେବା ଆରମ୍ଭ କଲେ?
2: ମୋତେ ଯେତେବେଳେ 13 ବର୍ଷ ବୟସ ହେଉଥିଲା ସେତେବେଳେ ମୁଁ ଗୁରୁଙ୍କଠୁ ମାନେ ନୃତ୍ୟ ଶିକ୍ଷା ନେବାର ଆରମ୍ଭ କରିଥିଲି।
1: ଆପଣଙ୍କ ଘର କେଉଁଠି?
2: ଆମ ଘର ହେଲା କୁଚିଣ୍ଡା।
1: ଘରେ ବାପା ମାଙ୍କ ଛଡା ଅନ୍ୟ କେଉଁମାନେ ଅଛନ୍ତି?
2: ଘରେ ମା, ବାପା, ଭାଇ ଭଉଣୀ, ଆଇମା ସମସ୍ତେ ଅଛନ୍ତି। ଆମର 6 ଜଣ ସଦସ୍ୟ ଅଛନ୍ତି ଆମ ଘରେ।
1: ଆପଣ ନୃତ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ତାଲିମ ନେଉଛନ୍ତି, ଆପଣଙ୍କର ଶିକ୍ଷା, ସ୍କୁଲ ଶିକ୍ଷା ଏବଂ କଲେଜ ଶିକ୍ଷା କେଉଁଠି ନେଇଥିଲେ?
2: ମୋର ସ୍କୁଲ କୁଚିଣ୍ଡା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ହାଇସ୍କୁଲରେ, ତାପରେ କଲେଜ ଲୟଡ଼ା ଦୂତିକା ସାହୁ କଲେଜ, ମୁଁ ସେଠାରେ ପଢିଛି।
1: ଶିକ୍ଷାଗତ ଯୋଗ୍ୟତା କେତେ?
2: +2।
1: +2 ପରେ ଆପଣ ଆଗକୁ କାହିଁକି ପଢିଲେନି?
2: କାହିଁକି ନା ଆମର 4 ଭାଇ ଭଉଣୀ।
1: ଆଜ୍ଞା,
2: ମା ବାପାର ଟିକେ ସେମିତି ମାନେ ଫାଇନାନ୍ସିଆଲ କଣ୍ଡିସନ ଟିକେ ଠିକ ନଥିଲା। ମା ବାପା ଚାହୁଁଥିଲେ ମତେ ଆଗକୁ ପାଠ ପଢେଇବାକୁ, କିନ୍ତୁ ମୁଁ ଚାହିଁଲି ଯେ ଏଇ ମୋର ମାନେ ଯୋଉଟା ମୁଁ କୋରିଓଗ୍ରାଫି କରୁଛି, ମୁଁ ଭାବିଲି ଏଇଠି ଯଦି ମାନେ 100% ଦେଇକି ଯଦି କାମ କରିବି,
1: ଆଜ୍ଞା,
2: ତାହେଲେ ମୁଁ ଆଗକୁ ସକ୍ଷମ ହେଇପାରିବି ଏବଂ ମୋର ପରିବାରକୁ ସାହାଯ୍ୟ କରିପାରିବି
1: ଆର୍ଥିକ ସ୍ତରରେ।
2: ହଁ, ଆର୍ଥିକ ସ୍ତରରେ।
1: ତାଲିମ ନେଲା ସମୟରେ ସମ୍ବଲପୁରୀ ଲୋକନୃତ୍ୟ ତ କେବଳ ଗୋଟିଏ ଶୈଳୀ ନୁହେଁ, ତାହାର ବିଭିନ୍ନ ରୂପ ରହିଛି, ଏଇ ଯେମିତି ଡାଲଖାଇ, ରସରକେଲି, ମାଇଲା ଜଡ଼, ସେଥିମଧ୍ୟରୁ ଆପଣ ନୃତ୍ୟ କରିବା ସମୟରେ କେଉଁ ରୂପକୁ ଅଧିକ ଉପଭୋଗ କରି ନୃତ୍ୟ କରନ୍ତି?
2: ଡାଲଖାଇ, ରସରକେଲି, ବୋଥ।
1: ଆଜ୍ଞା, ଜଣେ ନୃତ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶକ ଭାବରେ ଆପଣ ଯେତେବେଳେ ପ୍ରଥମେ କାର୍ଯ୍ୟ କରିବା ଆରମ୍ଭ କଲେ ସେତେବେଳେ ଆପଣଙ୍କର ଅନୁଭୂତି କିପରି ଥିଲା? କାହା ପାଇଁ ଆପଣ ନୃତ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶନା ଦେଇଥିଲେ?
2: ମୁଁ ଯେତେବେଳେ ନୃତ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶନା ଦେବା ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲି, ମାନେ ମୁଁ ଯେଉଁ ଏଜ୍ରେ ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲି ମୋର ମାନେ ନୃତ୍ୟ କରିବାର, ତ ସେହି 3 ବର୍ଷର 2ଟା ଝିଅଙ୍କୁ ପ୍ରଥମେ ନୃତ୍ୟ ଶିକ୍ଷା ଦେଇଥିଲି।
1: ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ମଞ୍ଚରେ କେତେ ଥର ତା ମାନେ ଆପଣଙ୍କର ଏଇ ଯେଉଁ କଳା ଅଛି ତାକୁ ପ୍ରଦର୍ଶିତ କରିପାରିଛନ୍ତି ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ଏବଂ ନିଜ ଶିଷ୍ୟମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ?
2: ନିଜ ମାଧ୍ୟମରେ ମୁଁ 15-20 ବର୍ଷ ପରଫର୍ମ କରିଛି।
1: ଆଜ୍ଞା,
2: ଷ୍ଟେଜ୍ରେ। ତାପରେ ଏବେ ମୋର ଯେଉଁ ଶିଷ୍ୟମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ବି 15 ବର୍ଷ ହେଇଯିବ ମୋର ଶିଖେଇବାର, ଆଉ ସେମାନେ ବି 15 ବର୍ଷ ହେଲାଣି କଣ୍ଟିନ୍ୟୁ କରୁଛନ୍ତି ଏବେ।
1: ଆଜ୍ଞା,

জন মারকান্তি ঘৃণাতক ইদার তা নাম জিয়া বলিকি তেঙ্গাল দাঁত হেলে নামে সমাজ নু যেতবে নাম অকাল দাঁত ইলাল দাঁত নামে সামাজিক কার্যক্রম গুঠি নু নাম সামিল মানাল দাঁত আউ ভিন ভিন যেন তিহার বাহার আতিলি নামে সামাজিক কার্যক্রম গুঠি যেন আতিলি আনু সামিল মানাল দাঁত বলিকি নামে জিয়াবন নাম ঠিক হিসাব নু উজ্জ্বাল দাঁত বলিকি তেঙ্গা খাতর হনে এর থেলে নাম পরিশ্রম কাম থালে যেই নামে জিয়া চালর আদগি লাগানতা তেঙ্গা ভি খাতির কিছি যে রেড়ি চালাব হলে তা টুঁড়ি চালর যে তাঙ্গি অর্থ যে নাম কামাণি কুঠাণি কামত নালখু নানত হলে যেই কিছু একটা রোজগার মান যে নাম নিজে চালর তার নামে পরিবার মন চালাবত আর হন্যে এর থেলে নাম যেহেতু সমাজ নু রাল দাঁত ভিন ভিন সময়ানু ভিন ভিন ঘটনা ঘটি ঘটরি একাবাকেন নাম খুশি নু নাল দাঁত গীতু পার দাঁত তা একাবাকেন নাম দুঃখ নুহি ঘায় ঘায় নামহে কাথাবন ভাবদাত যে একখানিকি ই দুঃখপদ নামহে জিয়ান্তি পার মানক হন্যে এর থেলে নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত আদগে লাগান্তা নাম ধর্মবেলাসীন হি পূজা নান্দাত বিড়িন পূজা নান্দাত নামে পিতৃ পিতারিন পূজা নান্দাত ই প্রকৃতি বন পূজা নান্দাত আর ই পূজা নান্নানু নামে অনটা বাড়েটি বিশ্বাস রাই আ বিশ্বাস আতিলি বলিকি নামে জিয়াবন নাম আগলি আগলি হুয়াল দাঁত আর ইদাত ভি সৎ কথা যে বিশ্বাস নেখে যেতকি জহ আতিলি আস আ বিশ্বাস গে বলেহি তাকে জিয়াবন সুরুখুরুকি আগলি আগলি হুয়াঙ্গ দাস আদগে লাগানতা নাম যেতবেলে নামে জিয়ানু দুঃখটা খাতরি নাম হন্যে আ মহাপুরু বন নাম স্মরণা কাম দাঁত তাঁকে আশীর্বাদ র হলে ই যেতে দুঃখ কষ্টবোধ পার মানক আর নামে জিয়ানু অন্টা সুখ শান্তি বার আ বিশ্বাস অন্টা আতিলি আদগে লাগান নাম ভিন ভিন সামিয়ানু ভিন ভিন পূজা পাঠ ভিন আন্দাত আর নামে জিয়াব দেখানে আঘলি সুখময় মান আ কাথান নাম চিন্তা কামদাত নামে আড়পানু একানেকরি ধন সম্পত্তি বাঢ়র আলার গান একানেকরি নাম ভল সম্পর্ক ইয়ত আর নামে সামাজিক জিয়াবন ঠিক হিসাবনু উজ্জ্বত নামে আড়পা পালিনু একানেকরি হাদ্দু বচ্চুর মানর আর নামে এই বংশধারা আতিলি আদাদ আঘলি আঘলি ক আ কাথান ভি নাম চিন্তা কামদাত আউ পূজা পাঠ ভি নান্দাত আউ হন্যে এর থিলে সামাজিক পরম্পরানু কার্মা পূজা খালি নামে কুণার বলিকি মাল্লা যেতের পদ্মান্তার গুঠি কামনার আর অন্য জাতি ধর্ম বর্ণ যেতের বিশ্বাস নান্নার যে ই করমসানি পূজানু নামে ইহাল্লুখুণিন্দা যাহা রাই নামে হেসু কা নামে চাষবাস বোধ ভল মানি বলিকি আদান ভাবদাত তার সঙ্গে সঙ্গে ধন জন গোপলক্ষ্মী আদাদ ভি পরিপূর্ণ মানি আউ রাই আ প্রকার বিশ্বাস।

0: আকুনবারা ই ভাইঘার গানে দুই পদ কাছে নেখরত
1: এন মানালদান রায় কাছারতান
0: আচ্ছা
1: বলক মানালি রাজগামপুর থানা কুতরা জিল্লা সুন্দরগড় পঞ্চায়েত বন্ধে মাহেকুন পুনা পঞ্চায়েত বন্ধে রায়কা কাছার
0: নামে বন মানতেন কার
1: যে হ্যাঁ উর্ধ বলকড়া হালে ই তো হণে বনেন এসকে শিখর নেকা এন এরকান যে ওটা বেঞ্জা বর্তা কালার বেঞ্জা বর্তা কালার হালে এন কেরকান যে মা উচ্চারেঙ্গান হ্যাঁ পদ্ধান্তি কেরার লেকিন ছেড়গে কেরার ছেড়গে কেরার
0: হালে নিমান মাল উচ্চার
1: এঙ্গান মার্ক তাতের গাড়ি নু হালে তহনে উরুপাত কি সিনে টেকচার চপের আর তাচার বাকেন ইয়ের কামালা মা দুঃখিত মানসকান সাল এই পাঁচ কিসেন উচ্চার রেঙ্গান এসকে মাচার
0: আচ্ছা
1: ইহা মন বোধান দুঃখ মন যা করা সাল এই তহনে নুরো নিউরন বাঁচকান উরো নিউরন বাঁচকান আলে জঙ্গল তো ওই হয় আর লুড্ডি মানুষ কি তহনে কামসকান
0: আচ্ছা
1: লুড্ডি মানুষ কি তহনে কামসকান আয় তো ওই হাপয় আয়ঠের উরোয় উম্ভ উম্ভ উম্ভ উম্ভ কামাগে শিখকান আন্তি নটে পাড়া নটা পঠেন মাঞ্জা পঠেন মাঞ্জা তুনমুরা গে চিচার তুনমুরা গে চিচার ছোটে তহনে নটা অন্ধ্রার উরকান এন টিকে সাহারকে আর দান ছোটে মানে ছোটে বাজকেন তের চৌদ বাকেন আর তো পাঁচকি পাঁচকি উড়ালার বাকেন পিলা হুরিয়ান উরকান বাকেন ই সঙ্গা চলাস বাবু জোর উড়া বাচার হন্যে তাম এসকে হুড়ি চিচার হন্যে টিকে টিকে টিকে টিকে লাগাবতে লাগাবতে লাগাবতে ই আদত মাঞ্জা করা বাকেন নরেন্দ্র কামাই আর তহনে নাম বাকান চিকান লুড্ডি তহনে
0: আচ্ছা
1: হালে একাশন টেড় নাই আগে তো কন্যা কামর আর উস্তি বারচারলে টেড় নাই আগে মাড়ুয়া ঝারাই হাপালার পুনা মাড়ুয়া গাড়লে টেড়র হি হালে আসেন গুটি টিড়র গুটি টিড়র মানে হুস্তি ও থরালে অনভাঁরি মানো অন্ডা তহনে উরে
0: আচ্ছা
1: নিঙ্গাহি উরা খাতর আর অন্ডা সিউর সন্দেহ নেকি মানে পায়ের হি বিজ্জা কালাদ মাড়ুয়া আস্তি মানে লাগো যে আইয়া যে কানিয়া আন্দোলন যেটি লাগো হালে এন তো পুরা শিখির কান আন্তি তো মাল্লা বাকেন তো পাঁচকির তো যাওয়া মুজরার কেরার আর তেঙ্গান খালি উচ্চার আগে তার টিকি এক্সপিরিয়েন্স মানুষকান যাকুন হা সময় কেরা দিন কলাকার নি কুদ্দুকান ঢেরুল আকুন ভাথা হি মঞ্জা কেরা দেম হয় লেকিন এড় পান্দ রাখুন মানা মাকাম নাই যাহি হলে তাই পাঁচকান তাকুন আর
0: হই হই
1: এই কলাকার সে যাহি হলে তাহি হ বেঞ্জা নি আর জমা দেন
0: জিতে তারা কালা বারাল দেন মেরে হ্যাঁ হ্যাঁ নিম যেতেবেলে বর্তিয়া নিমার মাল উচ্চার হু বাকি নিম ছোটটি রাজকার আদগে লাগান কে
1: হ্যাঁ মানে ছোটে বলি মালা টিকে আগে কুকহাদারিন মাহওয়ালা সাত লুকিয়া কর মালালে ন লুকিয়া কর
0: ওহো
1: মানে লেগা রুকিয়া কর আগে না তারতে জুড়ি জুড়ি বার আলে গাড়ি ওটা উচ্চার বাকি নিদের কে পাং পাং রন নে হিসাব মমন চা হ্যাঁ গামালা
0: আচ্ছা
1: আগে নিঙ্গা নে তাতে চার বাকি সালা তোহনে নুর নুরন বাজকান
0: হ্যাঁ
1: হ্যাঁ এঙ্গা নুর কাহলে নিহর হ্যাঁ গামালা আগে না দানি নিদের ধারসকান
0: হ্যালে নিম গাড়ি কোন আর কোন বর্তিয়া বলি ভাবা
1: বর্তিয়া বহুত ভাবছার বহুত পছন্দ রাচা আর কি রয়ে বানে গেছে দুঃখ লাগে হ্যাঁ
0: হ্যাঁ বাকি যদি এন তোমার আচ্ছা
1: কারণ নেই বাকি পাঁচ কিসে নেন্দ্রকে হর নেই
0: হনে ভাবছার
1: এন ভাবছান আর ইদান শিখর হনলেন রাজি কুদ্দাঙ্গন বাঁচকান
0: ঠিক ঠিক ঠিক ঠিক হ্যালে ইজেন তোহনে বোন আছনার বলি তেঙ্কার মাড়ুয়ানু তো আছনার আর ফের ইদিন তোহনে ধারি কি বর্তিয়া বিকান
1: বর্তিয়া কয় হ্যাঁ বর্তিয়া কয় মুহ মুহ কে আসকেনটা পাগড়ি চোর
0: হ্যাঁ
1: পাগড়ি চোর আর তোহনে তার পানি ইয়র হুঙ্গেন আর ক চাই দুই দুই সের আসা নু ইয়র অন্তিন তহনে নু চোর টিকে হালি ভঙ্কা নুটো এনতিন হাপ্পয়
0: হলে
1: ইনু তুন্দর তার পানি বন
0: আচ্ছা
1: হ্যাঁ হাপ্পয় এনতিন উরে হন্যেন
0: হলে উর নুকুন একান নি আকুন তে নি নিমেশন তহনে আতলি টিকে উরাতা টিকে মেনো

0: আচ্ছা, ইভন ইন্নে ঊর না ওটা বাধ্য যে জেতেরকে দ্বারা যে সম্ভব মাল্লিদি
1: মাল্লিদি ইদি এন্দের মানালি কমজোরি আল আস যদি আল মালকা নু খাঞ্জোর চর না হালে হুস হাওয়া রুখা করালে ঢাইলেন খাতরস বাকেন বর যে মুহর ক্যাসিন মার কমচা বানাই লেকিন হাওয়া পেরসর দ্বারা ঈদ মানালি একাশি মেয়েদু দুর্বল তেলে পল্লা সুরাগে হাওয়া পেরসর নাম চিচুরদা যেতে বেলে টিকে বাকি উর কাজ কাজে বাইহা লাগিয়েছ কে হনে ঝাড়সর খাতরস কর
0: তো ই যেন উর্নার নাম হে ভিন ভিন হনে সামিয়া আতলি কা যেতে বেলে চাহত হত কি বেলে উর্না
1: মান লাইব দেখছিলি কানিয়ান্দ্রা কানাগে উর্নাই আর রাকুন্তা যা মানু চাল রালি বা সরকার সস্তা নে কাছে স্টেজ প্রোগ্রাম নি উরা খাতরালি
0: হলে ই উর্না নু ই যেন নাম তহনে উরাল দাত নামে হনে কুনা সম্প্রদায়ের গে এদের বিশ্বাস আতলি যে তহনে
1: মান লাইন বিশ্বাস আতলি
0: হ্যাঁ এদের এদের আতলি
1: বিশ্বাস আতলি নু
0: এদের ভাবদাত নাম গুটি উর্দা
1: নাম আকু তা গাড়ি ঘোড়া বঞ্জাই করা
0: হ্যাঁ
1: হ্যাঁ কেমন মানে একারু কালার যেতেবেলে
0: পুরখার যেতেবেলে
1: পুরখার
0: রাজার নামে হ
1: পরম্পরা
0: হ
1: হুঙ্গিন্দ্র বিশ্বাস আতলি যে ই তহনে দি দুই

শুনিলে হিন্দী কথা চিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হলে অনুরোধ। কার্যক্রম উপস্থাপনা দায়িত্বরে থিলি মু সন্ধ্যারাণী পৃষ্টি। বৈষয়িক সহায়তা করেছিলে কুনাল মহাপাত্র এবং অরুণ কুমার নায়ক। হেলো অনুরোধে নিজ পছন্দর গীত শুণবা আম পাখক ফোন করতু প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল নটার সকাল দশটা মধ্যে ফোন করা আম কেন্দ্রর নম্বরগুড়ি হল 0663-2411-231 এবং 0663-2411-240। নম্বরগুড়ি পুঁ থে কহি রখুছি 0663-2411-231 এবং 0663-2411-240।

0: পিলো
1: লো অনুরোধ রে নিজ
2: হ্যালো অনুরোধ আপন মানুষ মন পছন্দ কথাচিত্র গীতর কার্যক্রম হ্যালো অনুরোধ

শ্রোতাবন্ধু, নরসিমা রাও অনেক দেশ সহিত সম্পর্ক উন্নত করি এবং লুক ইস্ট নীতি প্রবর্তন করি ভারতর বৈদেশিক নীতিকু মধ্য মজবুত করে, যাহা দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রগুড়িক সহিত সহযোগ বৃদ্ধি করে। তাঙ্কর রাজনৈতিক সফলতা ব্যতীত সে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি প্রতি গভীর আগ্রহী থিলে। সে রাজনৈতিক উপন্যাস দ ইনসাইডর রচনা করে এবং অনেক সাহিত্য কৃতি অনুবাদ করে জনে নিপুণ লেখক ভাবে স্বীকৃতি অর্জন করে। শ্রোতাবন্ধু, তাঙ্কর শান্ত ব্যক্তিত্ব, প্রশাসনিক দক্ষতা এবং জাতীয় বিকাশ প্রতি প্রতিবদ্ধতা তাঙ্কু ভারতর সবুঠারু সম্মানিত রাজনেতাঙ্ক মধ্যরু জনে করিথিলা। যদিও তাঙ্ক কার্যকলাপ রাজনৈতিক অস্থিরতা এবং বাবরি মসজিদ ধ্বংস ভরি আহ্বানের সাক্ষী থিলা, তথাপি ভারতর অর্থব্যবস্থার পরিবর্তন আনিবারে তাঙ্কর ভূমিকা তাঙ্কর সবুঠারু বড় উত্তরাধিকারী হয়ে সারিছি। শ্রোতাবন্ধু, আসন্তু শুনিবা আউ এক গীত। কথাচিত্র গদর, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, প্রীতি উত্তম, সঙ্গীত উত্তম সিং, গীতরচনা আনন্দ বক্সী।

শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাই। আশা করুছি কার্যক্রমটি আপনার ভাল লাগিব। আজির কার্যক্রমকে এইটি বিরাম দেছি। উপস্থাপনায় মু আপনার প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। নমস্কার।

0: বুঝলু গোলাপি, বর্ষার ঠিক ঠিকানা নাইন। কেন জহ বর্ষি দেখি বয়ড় হইগলান, তো কেন নাই বর্ষি করি গজা মট্টি হলান। ছাড়, কপাল পড়িয়া থিলে নি এন্তা হেসি রে।
1: ই মেক কেন এথিসি গো, কেন আইসি আর কেন কে যাইসি?
0: হ্যাঁ, মুই তো এতে কথা নেই জানি রে গোলাপি। তুই জানবার কে চাহুছু বলে চাল আমার মাস্টার বাবুর ঘরকে জিমা, তাহাকু পচরামা, তাকর নু সবু কথা বুঝমা।
1: চালো তিনে,
0: চাল চাল।